শেখুল ইসলাম বগে সিদ্ধু বাদরা হলে বলবাচ্ছি শরিয়া মুখ লিপ লয় দেখনা তে গতি কও শরিয়া মই বই যায় জিন নেন কো দেখ নিকো নিকো ইসলাম দিগলে বুনি ওয়াহালে লিপ লয় দেখ চিমবি আদনা ই বাতি উট সখনা ইয়েপ না তেগো চি নিকো ইসলাম বগে রে কোন লোলো মই গাতাল গি গির বানে গুদর আপ আন্দ লিকো রাফেতাল মই ইয়েপ বক বেন পাস পাস bëggante te yalla kesse kesse tax lo xam ci lu rafet ci sa mbokk nga diko wax te yalla tax te yalla tax lo mëna jappalé sa mbokk julit nga diko def te yalla tax ku jubadi itam lo mën ci lebiré ko te yalla tax nga diko def te moytu jëwante ak wax sikki keneen ak jublo yaq keneen kon lolu moy gattalu waxtan wi ñong ci jéglu bu baaxa baax bëggoon nañ mu gëna guddu yalla yalla defal dégg ak top dinaay wax sax ni li gattal lépp nag mooy fexe ba bëgg sëriñ bi nga nàmm ko ci saxal nit ki bu bëggee sëriñ tuba bëgg wér nga xam ne daray àdduna taxul mu jàpp sëriñ bi lu mel ni jëmmi sëriñ tuba ji rek a tax kooku dana jàpp mboolam murid yépp ngir jëmmi sëriñ tuba du bedd kenn te day japp ne ñepp ginaaw ñoo ñoo Seigne Touba la ñu tudd Seigne Touba dina leen japp ngir jëmm Seigne bi rek te du ci xol dara du ci xébal dara kon namu bëgg Seigne bi ci suñu xol fexé ba tékkalé ko ak bëgg leneen nak ndax nit ki léleg mu japp ne Seigne Touba la bëgg fekk bopam la bëgg